kɔ wɔn papa yɛ ɔba nyɛ 2 years a ɔnsa ɛwɔbɛma 4 years gyina hɔ nhyɛ hwee ɔba fɔ 2 years hyɛ hwee wɔn mu kut obi kuta yɛ baako ɔta wɔn ho ɔde kaa kata no bɔbɔ ma o yas hyɛ wo ase paa hyɛ bɛ nyankopɔn paa wɔn gye wo ne ɔbaa ne bɛma atu kwan a wo ne mma ɛma mmaayewa de sɛ memma baayɛ a mede no ba he ne memma mmɛma wɔ mu tu kwan ne mma mmaa mmienu tu kwan a